আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

একটা কথা তো আমরা মাঝে মধ্যেই শুনি যে গল্প হলেও সত্যি, মানে গল্প কিন্তু ব্যাপারটা সত্যি হলেও হতে পারে। কিন্তু আমি যদি বলি ব্যাপারটা অনেকটা এরকমও হতে পারে, গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এমন কিছু গল্প নিয়ে যেগুলো অ্যাকচুয়ালি সত্যি, মানে যেগুলোকে আমরা গল্প হিসেবে ভাবতেই পারি, মনে হতেই পারি এটা আবার কোন দিক থেকে সত্যি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু গল্প যেগুলো অ্যাকচুয়ালি সত্যি, আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে। আর আপনাকে বলবো, গল্প যখন সত্যি, কিন্তু সেই সমস্ত কথাই আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যদি আপনাকে বলা হয় যে বিশ্ব বিজেতা আলেকজান্ডার দি গ্রেট তিনি ভারতে এসে ভয় পেয়ে গিয়েছিলেন, আপনি মানবেন কি? বলবেন ব্যাপারটা পুরোপুরি গল্প। কিন্তু আমি যদি বলি গল্প যখন সত্যি, তো রেডিও বাংলা .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গল্প যখন সত্যি। এরকম

0: একটা অদ্ভুত সিচুয়েশন যখন কিনা গল্পটাই অ্যাকচুয়ালি সত্যি। যেমন ধরুন, এই যে আলেকজান্ডার দি গ্রেট 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন, আসার পরে তিনি পাঞ্জাব প্রদেশের একটি ছোট্ট অংশ পুরু রাজ্য জয় করেন। তারপরে তিনি যখন সেন্ট্রাল ইন্ডিয়ায় এগোতে যান, তখন শুনতে পারেন যে সেখানে নন্দবংশ রাজত্ব করছে, এবং ধননন্দের বিশাল হস্তি বাহিনীর কথা শুনে আলেকজান্ডার এবং তার সৈন্য সামন্ত রীতিমতন ভয় পেয়েই আলটিমেটলি আর এগোননি। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি সত্যি, শুনতে গল্পের মতো লাগলেও অ্যাকচুয়ালি গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানাইট.com এরকমই কিছু গল্পের কথা আপনার জন্য ওয়েট করবে, যেগুলো সত্যি বাই দ্য ওয়ে, কিন্তু সবই ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট.com।
1: তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই সব ভুলে যাই,

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

একজন ঘুমের ঘোরে শুয়েছিলেন এবং শুয়ে অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখলেন, মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন যে তিনি একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তাকে চারপাশে ঘিরে ধরেছেন কিছু জঙ্গলি অসভ্য মানুষজন এবং তাদের পরনে একটি সুতোও নেই, প্রত্যেকে বর্শা হাতে আছে এবং প্রত্যেকের বর্শার মাথায় একটা ফুটো, আর তারা বলছেন যে আমাদের জন্য কাপড় তৈরি করে দাও না হলে তোমাদের নিস্তার নেই। এই পর্যন্ত দেখেই ভদ্রলোকের ঘুমটা ভেঙে গেল এবং তিনি পেয়ে গিয়েছিলেন ক্লু, ওই যে বর্ষার মাথায় ফুটো ছিল সেখান থেকে তিনি সেলাই মেশিনের যে সুই সুতো, অর্থাৎ যেখানে ছুঁচটার মধ্যে সুতো পরিয়ে সেলাই করতে হয়, সেই ব্যাপারটা আবিষ্কার করে ফেললেন। এখন ভাবছেন তো যে ব্যাপারটা পুরোপুরি গল্প, কিন্তু আমি বলছি এক্ষেত্রেও কিন্তু ওই প্রবাদটা খেটে গেছে, গল্প যখন সত্যি। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো শুনতে গল্পের মতন লাগলেও পুরোপুরি সত্যি। তো এরকমই আরও একটি ঘটনা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বীরবল, যার উপস্থিত বুদ্ধিতে তিনি একদম বাজিমাত করে দিতে পারতেন, তাকে আমরা কিন্তু অনেকটা ওই বিদূষক হিসেবেই জানি। কিন্তু আমি যদি বলি তিনি একজন দক্ষ যোদ্ধা ছিলেন, তাহলে তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আপনাকে বলছি, গল্প যখন সত্যি, শুনতে গল্পের মতন লাগলেও অ্যাকচুয়ালি ব্যাপারগুলো পুরোপুরি সত্যি, এরকম ঘটনাও আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আকবরের নয়নের মণি বীরবল। তো এই বীরবল কিন্তু অ্যাকচুয়ালি একজন শুধুমাত্র সভাসদ বা শুধুমাত্র হাস্যরসিক বা বিদূষক ছিলেন না, বীরবল ছিলেন রীতিমতন একজন বীর যোদ্ধা, এবং তার জীবনাবসান হয়েছিল কিন্তু যুদ্ধক্ষেত্রেই। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা পুরোপুরি সত্যি, ওই জন্য বলছিলাম না, গল্প যখন সত্যি। তো এরকমই আরও একটি গল্প আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, যেগুলো সত্যি বাই দ্য ওয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি যদি আপনাকে বলি যে একজন খুব ছোট বয়স থেকে বক্সিং শিখতেন এবং রীতিমতন কুস্তির আখড়া মাতিয়ে তুলতেন, পরবর্তীকালে তিনি বক্সার কিংবা কুস্তিগির হলেন না, তিনি হয়ে গেলেন একজন বিখ্যাত গায়ক, আপনি ভাববেন পুরোপুরি গল্প, কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি তিনি সত্যি এরকমই করেছিলেন। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী মান্না দে। আবার আমি যদি আপনাকে বলি একজন খুব ছোট বয়সে ফ্রিডম ফাইটার হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন, পরবর্তীকালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান হয়ে ওঠেন, শুনতে কেমন একটা গল্পের মতন লাগে না, কিন্তু এক্ষেত্রেও কিন্তু গল্পটা সত্যি। তিনি হচ্ছেন সাম্যময় বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা চিনি ভানু ব্যানার্জি হিসেবে। তো রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু গল্পের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো পুরোপুরি সত্যি। আর শুনলে মনে হয় একটা কথাই বলতে, গল্প যখন সত্যি। তো এরকমই কথাগুলো জেনে আপনার ঠিক কেমন লাগলো বলুন তো, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রতিদিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে এবং আজকেও তাই আছে। অনেক কথা আছে, অনেক কিছু বলারও আছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও আছে। অনেক কিছুর মাঝখানে গানটা যেন মনটা ভালো করে দিতে পারে, তাই তো? তাই জন্য বেশ অনেকগুলো গান সাজিয়ে রেখেছি আপনার জন্য আড্ডার মাঝে মাঝে শুনবো গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

আমরা যখন বাংলায় বা বাংলার কথা বলি, তখন আমরা জানি বাংলা মানেই হচ্ছে শস্য শ্যামলা, বাংলা মানেই কুটির শিল্প, বাংলা মানেই নিজেরা নিজেদের শিল্পর প্রতি একটা আলাদাই ইমোশনাল হয়ে পড়ি। আমাদের যে কুটির শিল্প সেটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু প্রচুর প্রচুর কথা বলতে হয়, এবং সেই কুটির শিল্পের মধ্যে পাট শিল্পও রয়েছে। আর এখানে শুধুমাত্র বাংলা বলতে আমি কিন্তু এপার বাংলা বা ওপার বাংলা বলছি না, আর যদিও বলে থাকি তাহলে পাট শিল্পের কথা যখন উঠল স্বাধীনতার আগে, অর্থাৎ যদি বলি দেশভাগের আগে, বাংলাদেশের কিন্তু সবচেয়ে প্রধান শিল্প ছিল পাট শিল্প। এবং বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল সেই ক্ষেত্রেও কিন্তু পাকিস্তানের বেশ একটা বৃহত্তম শিল্প হিসাবে পরিচিত ছিল পাট শিল্প।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanei.com এ আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি, এবং পাট শিল্প শুধুমাত্র পাট শিল্প না, যে কোনো শিল্পের কথাই যদি আমি বলি তাহলে কিন্তু একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে একটা শিল্প শুধুমাত্র ক্রিয়েটিভিটি না, একটা শিল্পের সাথে সাথে কোনো একটা জায়গার কিন্তু বৈশিষ্ট্য এবং ঐতিহ্য এবং সংস্কৃতিও ধরা পড়ে। ঠিক সেই রকম কিন্তু পাট শিল্পের সাথে সাথে বাংলার অনেক ঐতিহ্য, বাংলার অনেক ইতিহাস এবং সংস্কৃতির কথাও ধরা পড়ছে। এবং পাট শুধুমাত্রই যে আমরা কি বলবো ক্রিয়েটিভিটির জন্য ব্যবহার করা হয় তা না, পাট দিয়ে নানান জিনিসপত্র হয় এবং স্টাইলেও কিন্তু এখন পাট ইন বা জুট যেটাকে আমরা বলি, তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangla.com এ আজকে আমরা পাট শিল্প নিয়ে কথা বলছি এবং পাটের যে নকশা সেটা খুব সুন্দর হয়। পাটের দড়ি দিয়ে আপনি কিন্তু নিজের পছন্দ মতো জিনিস তৈরি করে আপনার ঘরটাকে সাজিয়ে দিতে পারেন। ঠিক সেরকমই একটা যদি জিনিস বানানো যায় যে একটা বাক্সের ওপর পাটের নকশা, এই যে পাটের নকশা যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে জোগাড় করতে হবে পাটের দড়ি। আচ্ছা ধরুন আপনার বাড়িতে একটা টিস্যু বক্স বানাতে হবে, কিন্তু টিস্যু বক্সটা এমনি রাখলে ভালো লাগবে না, আর সেই টিস্যু বক্সের মধ্যে যদি একটু অন্যরকমভাবে ক্রিয়েটিভিটি করা যায় মানে পাটের নকশা দিয়ে, তাহলে কিন্তু সেই টিস্যু বক্সটা অন্যভাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ টিস্যু পেপার ফুরিয়ে গেলেও কিন্তু সেই বাক্সটা না ফেলে দিয়ে আমরা রেখে দিতে পারি।

0: পাটের নকশা তো নানানভাবে ইউজ করা যায়, এবং হ্যান্ডক্রাফ্ট যেটা বা হস্তশিল্প সেখানেও কিন্তু পাট শিল্পের বেশ প্রচলন আছে। আমরা জুট ব্যাগ দেখি, আমরা জুটের নানান জিনিসপত্র দেখি, অনেক সময় আমরা খুব সুন্দর ঘর সাজাবার জিনিস দেখি, কিন্তু যেটা বলি এখন কিন্তু স্লিং ব্যাগ, বেল্ট, এগুলো ভীষণভাবে ইন। আমরা কিন্তু এই যে জুট কখনো আমাদের স্টাইলে চলে আসবে সেটা কিন্তু খুব একটা ভাবিনি, কিন্তু এখন ভীষণভাবে ফ্যাশনে ইন। তাই জন্য আমার মনে হয় যে এই পাট শিল্প কিন্তু পুরনোর কথাও যেমন বলে, নতুনদেরকেও কিন্তু ভীষণভাবে স্বাগত করছে। রেডিও বাংলা নেই ডট কমে আজকের আড্ডাটা এখানেই শেষ করছি, এবং কেমন লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর আশার সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।
1: বেতাল বেচাললে দিনকাল, ভেবে ভেবে নাচে হাল, তবু অনা ছেড়ে হাল, ভাবনা ভুলতে পারছি না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো প্রতিদিন আমরা হই হুল্লা আর তার সঙ্গে পাশাপাশি আমরা হয়তো বিভিন্ন রকমের উৎসবের মধ্যে দিয়ে মেতে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একটা মুহূর্ত আমরা খুঁজি, যে মুহূর্তটাই কিন্তু নিজের সঙ্গে একটুখানি সময় কাটানো। আর সেই সময়টাকে যদি আমি নিরিবিলি নাম দিই তাহলে ভুল কিছু নয়, কারণ যে কোনো কঠিন কাজ, যে কোনো সফল কাজ নিঃশব্দেই সম্ভব হয়, তার পরবর্তী যে সাফল্য আসে সেটার মধ্যে কিন্তু উল্লাস থাকে। তো আমাদের এই নিরিবিলি নিয়ে আমাদের এই এক ঘন্টার আজকের এই আড্ডায়, সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে নিরিবিলি দরকার। একটা মানুষ সারা দিন ধরে কাজ করছে, সেই কাজের মাঝে কোনো একটা সময় নিজের জন্য তাকে ভাবতে হয়, আর সেই নিজের জন্য ভাবাটাই কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে আগামীর রসদ। তাই আমাদের প্রত্যেকের নিরিবিলির খোঁজ কিন্তু পেতে হয়তো সারাদিন ধরে কেউ কাজ করছেন, হয়তো দূরে কোথাও গিয়ে পাঁচ ছ দিনের একদম নিশ্চিন্তে নিরালায় তিনি সময় কাটাতে চান, আর সেটাই তার কাছে পরম পাওয়া। সঙ্গে থাকুন আজকের এই নিরিবিলির আড্ডায়, আপনাদের সঙ্গে আর অনেক কিছু বলবো এবং হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলোর মধ্যে আমাদের বারবার ফিরে যাওয়া উচিত, হারিয়ে যাওয়া মুহূর্তের মধ্যে বারবার ফিরে যাওয়া মাথায় রাখবেন। কেন বললাম বলবো বিরতি থেকে ফিরে এসে। এখন গান

ব্যাকটুবে ফিরে এলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। শুনছেন গান মুসাফিরে, সঙ্গে আছি আমি সৌভিক। তো হারিয়ে যাওয়া এমন কিছু মুহূর্ত যেগুলো আমাদের কিছু মুহূর্তে ফিরিয়ে আনা উচিত সেই জায়গায়। হয়তো আপনি কখনো সিকিম ঘুরতে গেছেন এবং নিঃশব্দে নিরিবিলিতে এমন একটা জায়গা আপনি খুঁজে পেয়েছিলেন যে জায়গায় অনেকগুলো স্মৃতি আপনার জড়িয়ে আছে, অনেকগুলো ইতিহাস, অনেকগুলো মুহূর্ত আপনি সঞ্চয় করেছিলেন এবং সেগুলো হয়তো 10 বছর পরে যখন সেখানে গেছেন সেই সময়টা ভুলতে পারেননি, সেই মুহূর্তটা ভুলতে পারেননি। আমার বক্তব্য এখানেই বিরতির আগে যেটা বলছিলাম যে হারিয়ে যাওয়া সেই সব জায়গাকে আবারও ফিরিয়ে আনা আর সেই জায়গায় আবারও গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা। হয়তো সেভাবে হবে না, কিন্তু কোথাও একটা সেই গন্ধ বা সেই সুখ এক ঝলক হলেও অনুভব করবেন। হয়তো সেভাবে পাবেন না, হয়তো সেদিনের যে আনন্দ, যে উৎসব, যে নিরিবিলি আপনাকে অনেক বেশি স্বস্তি দিয়েছিল, আজ কিন্তু অতটা নয়। কিন্তু তবুও কোথাও একটুখানি স্বস্তি আপনি পাবেন। তাই প্রত্যেকের জীবনে আমাদের নিরিবিলির একটা জায়গা বা আস্তানা খোঁজা খুব দরকার। এমন অনেক মানুষ আছেন জানেন যে হ্যাঁ রে, ও আড্ডা মারতে কোথায় গেল বলতো? এই যে কোথায় গেল বলতো, অনেকেই আছেন যারা সেই জায়গাটা জানেন। আরে জানি ও কোথায় যেতে পারে, যাক একটু ওর ঘুরে আসুক, মনটা ভালো হবে। এই যে কিছু কিছু জায়গা, কেউ হয়তো গঙ্গার পারে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসেন, দূরে গঙ্গার সেই উত্তাল ব্যাপারটা দেখতে ভালোবাসেন, কিংবা কেউ পাহাড়ের একটা কোণে যেখানে সে বছর দশেক আগে গেছিল বা বছর দুয়েক আগেও গেছিল, কিংবা পুরীর সমুদ্র সেইখানে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে অনুভব করেন, অবশ্যই যায়, সেই নিরিবিলিকে খুঁজে পায়। আরও অনেক কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে, একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানে কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি, মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন, সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যি একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল, আমরা আমাদের জায়গাতেই আছি। শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটারও বড় করে দেখা দিচ্ছে, আদপে তা নয়। আদপে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন গান।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানিউজ ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সবিকা, সঙ্গে আছেন আপনারা। তো প্রত্যেকটা প্রাণীও কিন্তু আত্মরক্ষার জন্য নিরিবিলি খুঁজে, আমাদের ক্ষেত্রেও সেই নিরিবিলিটা খুব কাজ করে। কখন? যখন আমরা হয়তো মনে করি যে কিছু সময় আমাদের চুপ থাকাটা খুব দরকার, তখনই আমরা কিন্তু এই নিজেদেরকে সেভ করার জন্য একটু নিরিবিলির আশ্রয় নিই, সেটাই হচ্ছে সঠিক জায়গা। কারণ সবসময় কথা বলতে নেই, কিছু সময় চুপ থাকতে হয়, আর সেই চুপটাই অনেকগুলো কথার উত্তর দিয়ে দেয়। পূর্ণিমার চাঁদের আলোয় ছাদের যেরকম একটা সুন্দর নিরিবিলির ছবি দেখা যায় বা দেখতে পাওয়া যায়, তো বেশি নিরিবিলি আবার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভয় পাই, আতঙ্কে ভুগি। হয়তো কোনো একটা হরর সিনেমা আমরা দেখলাম রাত্রে বসে, সেখানে হয়তো ঘরের মধ্যে থেকে বাইরে যেতে আমাদের ভয় করছে। মানে আমরা কিন্তু একটা সময় নিরিবিলির পছন্দ করতাম, কিন্তু হট করে সেই দিনের জন্য সেই নিরিবিলিটা আমাদের কাছে পছন্দ হচ্ছে না, বরং ভয়ের কারণ, আতঙ্কের কারণ। নিরিবিলিরও একটা সময় আছে বা একটা দূরত্ব আছে, এর বেশি হয়ে গেলে বা এর বাইরে চলে গেলে তখন কিন্তু আমাদের অন্যরকমই ভাবতে হয়। তো যাই হোক, নিরিবিলি নিয়ে অনেক কিছুই আরও বাকি আছে, কিন্তু সময় যেহেতু শেষের দিকে বলবো, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, কয়েকটা গান শুনে নিয়ে চটপট আজকের এই আড্ডা শেষ করব নিরিবিলির আরেকটা পার্ট দিয়ে। এখন গান

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিরিবিলি নিয়ে। তো দেখতে দেখতে আমাদের আড্ডার একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো কেমন লাগলো 4475039657 12 তে অবশ্যই জানান আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আমাদের অবশ্যই ইমেল করুন gm@radiobanglanet.com। ইতিমধ্যেই অনেকে করছেন এবং আমরা আপ্লুত, সত্যি আনন্দিত। তো যাই হোক, নিরিবিলির আড্ডার একদম শেষ দিকে আমরা যেহেতু সেটা এটা আর একটু এগিয়ে রেখে বলি যে প্রত্যেকটা মানুষের জীবনের নিরিবিলির প্রয়োজন আছে, এবং এই নিরিবিলিকে পজিটিভ ভাবতে হবে, নেগেটিভ নয়। কারণ পজিটিভ দিকই কিন্তু একটা দিগন্ত খুলে দেয়, এবং যে কোনো নিস্তব্ধতা, যে কোনো নিজেকে একটু আড়াল সেভ করে রাখা, এই সব কিছুর নেপথ্যে কিন্তু একটা বড় লড়াই কাজ করে, আর সেটার জন্য আমাদের প্রত্যেকের নিরিবিলি দরকার হয়। হয়তো একটা সময় যখন আন্দোলন হতো, বা একটা সময় যখন স্বদেশী যুগে বা এদিকে, তখন তারা নিরিবিলি থেকে সেই জায়গাগুলোকে বেছে নিত যেখানে তাদের লড়াইয়ের আসল ঘাঁটি তৈরি হয়। তো যাই হোক, আবারও কোথাও না কোথাও এরকম ব্যাপারও হয় যে নিস্তব্ধে নিরিবিলিতেই কিন্তু লেখকদের কলম থেকে উপন্যাস, নানা রকমের গল্প, নানা রকমের কবিতা, এই সব কিছু সৃষ্টির মাধ্যমে বিকশিত হয়ে থাকে। আর এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকের পথ চলা, এবং আমরা একটু নিরিবিলির সন্ধান করা। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর এভাবেই জুড়ে থাকুন radiobanglanet.com-এর সঙ্গে। শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। আজকের জন্য টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটি গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে।

0: প্রতীক্ষার অবসান। অবশেষে প্রথম যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিস। আর সেই বিশালাকার জাহাজের গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা পপকর্নে গতকালও কথা বলেছি এই প্রমোদতরী নিয়ে, কিন্তু এত বড় একটা জাহাজ আর তার বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য, তার মধ্যে যে বিনোদনের ঠাসা, বিশাল সম্ভার, সবকিছু নিয়ে কথা বলা আমাদের গতকাল শেষ হয়নি। তাই আমাদের আড্ডাটা আজও জারি থাকবে, তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো আইকন অব দ্য সিস নিয়ে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ,
1: হে

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরি আইকন অব দ্য সিস সম্প্রতি তার প্রথম যাত্রা শুরু করল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে। আর সেই প্রমোত্তরির গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে, শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আইকন অব দ্য সিস নিয়ে কথা বলছি, এই প্রমোত্তরিটি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকাধীন। 2022 সালের এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু শিপইয়ার্ডে শুরু হয় এর তৈরির কাজ। সেখান থেকেই হয়েছে তার ট্রায়াল রান, আর তারপর পরীক্ষামূলকভাবে কয়েকশো মাইল পথ ভ্রমণ করেছে এই জাহাজটি। 2023 সালের শেষের দিকে আরেকবার ট্রায়াল রান হয়েছে। তারপর 450 জন বিশেষজ্ঞের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরেই জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এই জাহাজটি তৈরি করতে $200 কোটি খরচ হয়েছে। এমনই বিলাসবহুল জাহাজ এই আইকন অব দ্য সিস, তাকে নিয়ে আরো কথা আমরা জানবো, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মূল যখন নিরুদ্দেশ

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী আইকন অব দ্য সিজ নিয়ে। সম্প্রতি এই জাহাজটি তার প্রথম যাত্রা শুরু করেছে, আর এই যে জাহাজটি, এই প্রবর্তনীটি, তার যে যাত্রা পথ সেটা ক্যারিবিয়ান সাগরের পূর্ব এবং পশ্চিম পথ ধরে নিয়মিত এক সপ্তাহের এক একটি সফর করবে এই ক্রুজ শিপটি। আর এখানে রয়েছে বিনোদনের বিশাল সম্ভার, আর তার মধ্যে এই প্রবর্তনীতে রয়েছে থ্রিল আইল্যান্ড নামে বিশালাকার ওয়াটার পার্ক, রয়েছে সার্ফ সাইড নামে একটি পারিবারিক এলাকা, আর সরাসরি যাতে সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায় সেই জন্য রয়েছে রয়্যাল প্রমেনেড। এছাড়াও রয়েছে দ্য হাইডওয়েতে ইনফিনিটি পুলও। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই প্রবর্তনী। এই প্রবর্তনীর গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরূপ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

সম্প্রতি আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিস, যা এতটাই বিশাল আকার যে তার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। সেই বিলাসবহুল প্রমোদতরী নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে আমরা প্রমোদতরীটির কথা বলছি, তা এতটাই বিনোদনের ঠাসা যে সেখানে কি নেই, এখানে রয়েছে সামনের দিকে জলপ্রপাত, 5 ডেক উঁচু ও খোলা সেন্ট্রাল পার্ক রয়েছে এই প্রমোদতরীতে। এখানে একাধিক ধরনের কেবিন রয়েছে আর সেখানে বারান্দাও রয়েছে 70%-এরও বেশি ঘরের সামনে। সেখানে দাঁড়িয়ে উপভোগ করা যাবে অন্তহীন সমুদ্রের নীল জলরাশি। আর যাত্রীদের বিনোদনের জন্য এখানে ব্যবস্থা রয়েছে 50 জন সঙ্গীত শিল্পী এবং কমেডিয়ানের শোয়ের। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিলাসবহুল এই বৃহত্তম প্রমোদতরী আইকন অব দ্য সিস। তার গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের পর ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

রেডিও বাংলানের .com UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকে পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী আইকন অফ দ্য সিজ নিয়ে, যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বেশি। এতটাই বিশাল আকার এই জাহাজ, আর সেখানে রয়েছে বিনোদনের বিপুল সম্ভার। আর সেই সবকিছু নিয়ে গল্প করতে করতেই আমাদের আজকের মতো আড্ডা থামানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে গতকাল আর আজ আমরা এই প্রবর্তনী আইকন অফ দ্য সিজ নিয়ে গল্প করতে করতে একেবারে যাকে বলে নীল আকাশের নিচে, সেই নীল সমুদ্রের মাঝে যেন আমরা ভেসে যাচ্ছিলাম, আর সেই আনন্দ নিয়েই আমরা শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

সঙ্গীত বা গান এমন একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা নিজেকে তো বটেই গোটা পৃথিবীকেই নতুনভাবে চিনতে পারি। আমাদের জীবনটাই নতুনভাবে আবিষ্কৃত হয় আমাদের প্রত্যেকের কাছে। আর তার মধ্যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো কিনা আমাদের প্রাণকেই ঝংকৃত করে তোলে। তার মধ্যে অন্যতম একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জারি হতে চলেছে সেতারের সুর নিয়ে। আগে হ্যাঁ, সেতারের সুরে, সেতারের ঝংকারে এরকম বেশ কিছু ব্যাপার লুকিয়ে আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা সেতারকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার। সেতারের নাম সেতার কেন হলো বলুন তো? আর সেতার কথাটাই বা এসছে কোথা থেকে? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো সেতার যে শব্দটি সেটা কিন্তু এসছে সেহেতার থেকে। আগে হ্যাঁ, সেহেতার, এটা একটি পার্সিয়ান শব্দ। এখানে সেহেতার মানে হচ্ছে তিনটি তার, আগে হ্যাঁ তিন তার। অ্যাকচুয়ালি সেতার যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু এর মাত্র তিনটি তারই থাকতো। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভলিউশনের পরে বর্তমান সেতারের চেহারাটা আমরা দেখতে পাই। তো সেতারকে নিয়ে অনেক গল্প, অনেক কথা, অনেক ঘটনা আছে। সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: সেটা ঠিক কত বছরের পুরনো, মানে কতদিন ধরে রয়েছে সেটার আমাদের সঙ্গে, সেই ব্যাপারটা বলতে গেলে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তার কারণ সেটার অনেকেই মনে করেন যে 700 বছর থেকে 1000 বছরের পুরনো। আগে হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি সেতার যে কোন সময় নির্মিত হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ডাউটফুল। অনেকেই বলেন যে সেতার 700 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, আবার অনেকেই বলেন যে না, ব্যাপারটা তা নয়, আরও 300 বছর আগে, অর্থাৎ 1000 বছর ধরে সেতার আমাদের সঙ্গে রয়েছে। এরকমই অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার ঠিক কোথা থেকে ইভলভ হয়েছে, মানে কোথা থেকে বর্তমান সেতারের ফর্মটা আমরা পেয়েছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রহস্যে ঘেরা। তো রেডিও বাংলায় .com এ শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে সেতার ঠিক কোথা থেকে উদ্ভূত হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে রহস্য রয়েছে। অনেকে বলেন যে আমির খসরু প্রথম সেতার তৈরি করেন, আর সেটা 1300 শতকে, কিন্তু আবার অনেকে এটাও বলেন যে না, তারও বেশ কিছু বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগে সেতার তৈরি হয়েছিল ত্রিতন্ত্রী বীণা থেকে, যেখানে কিনা তিনটে তারই ছিল, আর সেতারের একদম জন্মলগ্নে শুরুর দিকে ছিল তিনটেই তার। সুতরাং অনেকে বলেন যে ওই ত্রিতন্ত্রী বীণারই পরিবর্তিত রূপ হলো সেতার। তো রেডিও বাংলানেট .com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতারের কিন্তু বিভিন্ন ধরনের রূপ আছে, মানে মাল্টিপল টাইপস। তার মধ্যে তিনটি টাইপ খুব বেশি করে জনপ্রিয়। একটি হলো খরাজ পঞ্চম, যেটিকে বলা হয় রবিশঙ্কর স্টাইলের সেতার। অন্যটি হলো গান্ধার পঞ্চম, যাকে বলা হয় বিলায়ত খান স্টাইল সেতার। আরেকটি হলো সুরবাহার। এই তিনটি টাইপ প্রচণ্ড জনপ্রিয়। তো এই যে গান্ধার পঞ্চম, যার নামের সঙ্গে জড়িত, অর্থাৎ বিলায়ত খাঁ, আজকে তার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো বিলায়ত খাঁর জন্মদিনে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা সেতারকে নিয়ে। সুরটা যেন ছড়িয়ে পড়ল চারিদিকে, সেতারের সুরে আজকে আবেশময় হয়ে উঠল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলানেট ডট কমে আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চেন গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়।
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানির ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু। রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই রেডিও বাংলা.com এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, healer, if water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.

বাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্যরকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিডিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘটনার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়া শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিল, সেই সব গল্প গেল। কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে জোয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে 2 শতাব্দী, 2 শতাব্দীর পর কি বলছি, একটা প্রেক্ষিত

19 শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকে বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারুর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটকাফের স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকে কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য? রেডিও বাংলা নেই ডট কমে একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে, আর এরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা, যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে।

0: পাড়ার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
0: ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: Macar Paşa'nı dedi.
1: গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
0: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা।
1: কারত গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, কারত গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক হায়দারি হাক, কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন।

0: বাসন বেদি, রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি, রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলেস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, আর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কী বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি একেবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কেন এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো হওয়ার পর, বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো ওই ব্যাপারটা ঠিক কিনেছে কী যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কী সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে, এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না, বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারো কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এইরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন। তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত, কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি ইঁদুর, এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময়ে মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে। মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সব থেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে 1 বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে, ওদের শো দেখেছিলাম খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে। সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে, ভাববো কোথায় দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার। তো হ্যাঁ, সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই পথচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার যদি জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমের এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657123 যে এই আড্ডাটা আপনাদের সত্যি ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমন টলমন করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10-20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, তো সে সঠিক টাইমে কোনোদিনও আসতে পারলো না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, জিএ ম্যাটোরেট অফ রেডিও বাংলাদেশ ডটকমে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২ তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তুমি

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে।

এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে, এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারব, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙের রং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপরে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানে যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার সাথ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙের রং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। আপাতত গান ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না, আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না, সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আটা নিয়ে।

সাগরের অন্তহীন নীল জলরাশি, আর সেই জলে ভেসে চলা বিলাসবহুল প্রমোদতরী বা ক্রুজ, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী নিয়ে। আমরা যখনই কোনো প্রমোদতরী বা ক্রুজের কথা বলি, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা, বিশ্বের সেই সবচাইতে বড় জাহাজ টাইটানিক। কিন্তু এখন আমি আপনার সঙ্গে যেই জাহাজের গল্প শেয়ার করব, সেটি টাইটানিকের থেকেও 5 গুণ বড়। সুতরাং বোঝাই যাচ্ছে কত বড় এই জাহাজ। সম্প্রতি তার যাত্রা শুরু হলো, আর সেটা আমেরিকার ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে তার প্রথম যাত্রা শুরু করলো। আর সেই বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিজ, তার গল্পই আজ শেয়ার করব আপনার সঙ্গে। অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরী আইকন অব দ্য সিস। যেন সাগরের অন্তহীন নীল জলরাশির মাঝে আস্ত একটা মায়া নগরী। আর তার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলারেট .com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আইকন অব দ্য সিজ এর কথা বলছি, এই বিশাল আকার জাহাজ যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বড়, আর তার যাত্রা শুরু হল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে, আর এর গন্তব্য হল পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। প্রমোত্তরীটি 7 দিনের সমুদ্র যাত্রার পরেই তার গন্তব্যে গিয়ে পৌঁছবে। কি নেই এই জাহাজে, একেবারে যাকে বলে বিনোদনে একেবারে ঠাসা। আর এর মধ্যে গেলে একেবারে চোখে যেন ধাঁধা লেগে যাবে। কি নেই সেখানে, এই প্রমোত্তরীর ভেতরে রয়েছে 20টি ডেক, 7টি সুইমিং পুল, সঙ্গে 6টি ওয়াটার স্লাইড। আর এর মধ্যে যে বিপুল বিনোদনের সম্ভার রয়েছে সেই কথা শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় ড্রয়িং খাতায় যখন রং তুলি দিয়ে আঁকি বুকি কাটা, তখন আমরা অনেক সময় নীল দিগন্ত, নীল জলরাশি আর সেখানেই ভেসে যাওয়া জাহাজ, এমন ছবি অনেক সময় আমরা এঁকে থাকি। আর তারপর নিজের মনের মাধুরী মিশিয়ে তাতে নানা রকমের রং ভরে তাকে রঙিন করে তুলি। তারপর বড় হয়ে যখন জাহাজের গল্প শুনি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা। আর আজকে পপকর্নে আমি আপনার সঙ্গে যে জাহাজের গল্প শেয়ার করছি, সেই জাহাজ টাইটানিকের থেকেও 5 গুণ বড়। এমনই বিশাল আকার সেই জাহাজ, বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবোত্তরী, আইকন অফ দ্য সিজ। সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বিশালাকার জাহাজের কথা বলছি, আইকন অব দ্য সিজ, তার দৈর্ঘ্য 365 মিটার আর মোট ওজন 2,50,800 টন। সুতরাং বোঝা যাচ্ছে কত বড় এই জাহাজ। আর এই বিশাল প্রমোদতরীতে 7,600 জন যাত্রীর থাকার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে 2,450 জন ক্রু মেম্বারদের থাকার বন্দোবস্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি বিশাল আকার এই প্রমোদতরী। আর এখানে বিনোদনের ব্যবস্থাও রয়েছে কিন্তু বিশাল। এখানে 40টিরও বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং বিনোদনের স্থল রয়েছে। আর এই প্রমোদতরী নিয়ে আমরা আরো কথা জানবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা রেড ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরিলাম একটা ছোট্ট বিরতি নিয়ে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিজ নিয়ে। এই যে জাহাজটির গল্প আমি আপনার সঙ্গে শেয়ার করছি, এই জাহাজটি আমাদের সেই যে স্বপ্নের জাহাজ টাইটানিক, সেই টাইটানিকের থেকেও 5 গুণ বড়। সুতরাং বোঝাই যাচ্ছে কি বিশাল এই জাহাজ। আর সেই জাহাজ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার প্রথম যাত্রা শুরু করেছে। এই যে জাহাজটি আইকন অব দ্য সিজ, এটি তৈরি করতে $200 কোটি খরচ হয়েছে। আর এখানে 450 জন বিশেষজ্ঞ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দিয়েছে। আর এই জাহাজে এমনই বিনোদনের ব্যবস্থা রয়েছে যে একেবারে যাকে বলে বিনোদনে একেবারে ঠাসা, এমনই ব্যবস্থাপনা রয়েছে এই জাহাজে। এখানে প্রতিটি যাত্রীর জন্য যে বিভিন্ন ঘরের ব্যবস্থা রয়েছে তার সামনে বারান্দা রয়েছে, আর যেখান থেকে দেখা যাবে সেই বিপুল নীল জলরাশি। আর সেই জাহাজের কথা ভাবতে ভাবতেই, বা সেই নীল দিগন্ত নীল জলরাশির কথা ভাবতে ভাবতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিজনি। সম্প্রতি এই জাহাজ তার প্রথম যাত্রা শুরু করল, আর সেটা শুরু করল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে, আর এটি যাবে পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আর এই জাহাজের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কিন্তু গল্প এখনো বাকি থেকে গেছে। কারণ এই যে বিশাল আকার জাহাজ, তার ভেতরে রয়েছে বিনোদনের বিপুল বন্দোবস্ত। সেই সব কথা তো সবকিছু শেয়ার করাই হলো না আপনার সঙ্গে। অবশ্যই আমরা এই গল্প আগামী কালও জারি রাখবো, তাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন আগামী কালও। ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com. Go.uk.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: Bangali আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, you lot, is water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সঙ্গীত বা গান এমন একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা নিজেকে তো বটেই, গোটা পৃথিবীকেই নতুনভাবে চিনতে পারি। আমাদের জীবনটাই নতুনভাবে আবিষ্কৃত হয় আমাদের প্রত্যেকের কাছে। আর তার মধ্যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো কি না আমাদের প্রাণকেই ঝংকৃত করে তোলে। তার মধ্যে অন্যতম একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জারি হতে চলেছে সেতারের সুর নিয়ে। আগে হ্যাঁ, সেতারের সুরে, সেতারের ঝংকারে এরকম বেশ কিছু ব্যাপার লুকিয়ে আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা সেতারকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার। সেতারের নাম সেতার কেন হলো বলুন তো? আর সেতার কথাটাই বা এসছে কোথা থেকে? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা এই .com-এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো সেতার যে শব্দটি সেটা কিন্তু এসছে সেহেতার থেকে। আগে হ্যাঁ, সেহেতার এটা একটি পার্সিয়ান শব্দ। এখানে সেহেতার মানে হচ্ছে তিনটি তার। আগে হ্যাঁ, তিন তার। অ্যাকচুয়ালি সেতার যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু এর মাত্র তিনটি তারই থাকতো। পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভলিউশনের পরে বর্তমান সেতারের চেহারাটা আমরা দেখতে পাই। তো সেতারকে নিয়ে অনেক গল্প, অনেক কথা, অনেক ঘটনা আছে। সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: সে তার ঠিক কত বছরের পুরনো, মানে কতদিন ধরে রয়েছে সে তার আমাদের সঙ্গে, সেই ব্যাপারটা বলতে গেলে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তার কারণ সে তার অনেকেই মনে করেন যে 700 বছর থেকে 1000 বছরের পুরনো আগে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি সে তার যে কোন সময় নির্মিত হয়েছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ডাউটফুল। অনেকেই বলেন যে সে তার 700 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, আবার অনেকেই বলেন যে না, ব্যাপারটা তা নয়, আরো 300 বছর আগে, অর্থাৎ 1000 বছর ধরে সে তার আমাদের সঙ্গে রয়েছে। এরকমই অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, যুক্তি আমার কিসের প্রতিধ্বনি, তোমার ঢোলের কাঠি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার ঠিক কোথা থেকে ইভলভ হয়েছে, মানে কোথা থেকে বর্তমান সেতারের ফর্মটা আমরা পেয়েছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রহস্যে ঘেরা। তো radiobanglanet.com এ শুনছেন ইচ্ছেটা, না আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে সেতার ঠিক কোথা থেকে উদ্ভূত হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে রহস্য রয়েছে। অনেকে বলেন যে আমির খসরু প্রথম সেতার তৈরি করেন আর সেটা 1300 শতকে, কিন্তু আবার অনেকে এটাও বলেন যে না, তারও বেশ কিছু বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগে সেতার তৈরি হয়েছিল ত্রিতন্ত্রী বীণা থেকে, যেখানে কিনা 3টে তারই ছিল, আর সেতারের একদম জন্মলগ্নে শুরুর দিকে ছিল 3টেই তার। সুতরাং অনেকে বলেন যে ওই ত্রিতন্ত্রী বীণারই পরিবর্তিত রূপ হলো সেতার। তো radiobanglanet.com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন radiobanglanet.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতারের কিন্তু বিভিন্ন ধরনের রূপ আছে, মানে মাল্টিপল টাইপস। তার মধ্যে তিনটি টাইপ খুব বেশি করে জনপ্রিয়। একটি হলো খরাজ পঞ্চম, যেটিকে বলা হয় রবিশঙ্কর স্টাইলের সেতার। অন্যটি হলো গান্ধার পঞ্চম, যাকে বলা হয় বিলায়ত খান স্টাইল সেতার। আরেকটি হলো সুরবাহার। এই তিনটি টাইপ প্রচণ্ড জনপ্রিয়। তো এই যে গান্ধার পঞ্চম, যার নামের সঙ্গে জড়িত, অর্থাৎ বিলায়ত খাঁ, আজকে তার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো বিলায়ত খাঁর জন্মদিনে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা সেতারকে নিয়ে। সুরটা যেন ছড়িয়ে পড়ল চারিদিকে, সেতারের সুরে আজকে আবেশময় হয়ে উঠল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চিন গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু। রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই রেডিও বাংলা.com এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
4: No. Oi, healer, if water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot, search Let's Save Water.

www.gaanduriya.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিডিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মধ্যে 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘটনার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়া শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিল, সেই সব গল্প গেল। কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে জোয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে 2 শতাব্দী, 2 শতাব্দীর পর কি বলছি, একটা প্রেক্ষিত

19 শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকে বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারুর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটকাফের স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকে কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য? রেডিও বাংলা নেই ডট কমে একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে, আর এরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না। www মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে আর এরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করেছেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা, যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। এখন

0: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী
0: ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্যকে।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা।
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে। মার হাক হায় দাড়ি হাক, কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পান।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।
2: লাথি মার ভাঙরে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।
3: কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদী। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল কর

0: পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটি গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলাস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি এবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কারণ এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো, হলো হলো হওয়ার পর বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো এই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে, এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না, বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন, আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটি গানের পর আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না, আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত। কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে, মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সবথেকে কম নম্বর পেল, যাচ্ছে তাই একটা নম্বর পেল, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাস করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে, ওদের শো দেখেছিলাম খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আগটা, এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিয়ে .com আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে। সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে, ভাববো কোথায়, দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার তো। হ্যাঁ, সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই বচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করছে করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657 12 যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরব এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই, আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10-20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, তো সে সঠিক টাইমে কোনোদিনও আসতে পারলো না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, gmat@radiobangladesh.com অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২ তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তুমি

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে, এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাংলির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপরে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানে যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছে পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার স্বাদ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙের রং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। আপাতত গান ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি এই শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না। আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না, সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আটা নিয়ে।

সাগরের অন্তহীন নীল জলরাশি, আর সেই জলে ভেসে চলা বিলাসবহুল প্রমোদতরী বা ক্রুজ, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী নিয়ে। আমরা যখনই কোনো প্রমোদতরী বা ক্রুজের কথা বলি, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা, বিশ্বের সেই সবচাইতে বড় জাহাজ টাইটানিক। কিন্তু এখন আমি আপনার সঙ্গে যেই জাহাজের গল্প শেয়ার করব, সেটি টাইটানিকের থেকেও 5 গুণ বড়। সুতরাং বোঝাই যাচ্ছে কত বড় এই জাহাজ। সম্প্রতি তার যাত্রা শুরু হলো, আর সেটা আমেরিকার ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে তার প্রথম যাত্রা শুরু করলো। আর সেই বিলাসবহুল প্রমোদতরী আইকন অফ দ্য সিজ, তার গল্পই আজ শেয়ার করব আপনার সঙ্গে। অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরী আইকন অব দ্য সিস। যেন সাগরের অন্তহীন নীল জলরাশির মাঝে আস্ত একটা মায়া নগরী। আর তার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আইকন অব দ্য সিজ এর কথা বলছি, এই বিশাল আকার জাহাজ যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বড়, আর তার যাত্রা শুরু হল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে, আর এর গন্তব্য হল পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। প্রমোত্তরীটি 7 দিনের সমুদ্র যাত্রার পরেই তার গন্তব্যে গিয়ে পৌঁছবে। কি নেই এই জাহাজে, একেবারে যাকে বলে বিনোদনে একেবারে ঠাসা। আর এর মধ্যে গেলে একেবারে চোখে যেন ধাঁধা লেগে যাবে। কি নেই সেখানে, এই প্রমোত্তরীর ভেতরে রয়েছে 20টি ডেক, 7টি সুইমিং পুল, সঙ্গে 6টি ওয়াটার স্লাইড। আর এর মধ্যে যে বিপুল বিনোদনের সম্ভার রয়েছে সেই কথা শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ

ছোটবেলায় ড্রয়িং খাতায় যখন রং তুলি দিয়ে আঁকি বুকি কাটা, তখন আমরা অনেক সময় নীল দিগন্ত, নীল জলরাশি আর সেখানেই ভেসে যাওয়া জাহাজ, এমন ছবি অনেক সময় আমরা এঁকে থাকি। আর তারপর নিজের মনের মাধুরী মিশিয়ে তাতে নানা রকমের রং ভরে তাকে রঙিন করে তুলি। তারপর বড় হয়ে যখন জাহাজের গল্প শুনি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা। আর আজকে পপকর্নে আমি আপনার সঙ্গে যে জাহাজের গল্প শেয়ার করছি, সেই জাহাজ টাইটানিকের থেকেও 5 গুণ বড়। এমনই বিশাল আকার সেই জাহাজ, বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী, আইকন অব দ্য সিজ। সেই গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলারেড.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বিশালাকার জাহাজের কথা বলছি, আইকন অব দ্য সিজ, তার দৈর্ঘ্য 365 মিটার আর মোট ওজন 2,50,800 টন। সুতরাং বোঝা যাচ্ছে কত বড় এই জাহাজ। আর এই বিশাল প্রমোদতরীতে 7,600 জন যাত্রীর থাকার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে 2,450 জন ক্রু মেম্বারদের থাকার বন্দোবস্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি বিশাল আকার এই প্রমোদতরী। আর এখানে বিনোদনের ব্যবস্থাও রয়েছে কিন্তু বিশাল। এখানে 40টিরও বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং বিনোদনের স্থল রয়েছে। আর এই প্রমোদতরী নিয়ে আমরা আরো কথা জানবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নিলাম একটা ছোট্ট বিরতি নিয়ে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরি আইকন অব দ্য সিজ নিয়ে। এই যে জাহাজটির গল্প আমি আপনার সঙ্গে শেয়ার করছি, এই জাহাজটি আমাদের সেই যে স্বপ্নের জাহাজ টাইটানিক, সেই টাইটানিকের থেকেও 5 গুণ বড়। সুতরাং বোঝাই যাচ্ছে কি বিশাল এই জাহাজ। আর সেই জাহাজ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার প্রথম যাত্রা শুরু করেছে। এই যে জাহাজটি আইকন অব দ্য সিজ, এটি তৈরি করতে $200 কোটি খরচ হয়েছে। আর এখানে 450 জন বিশেষজ্ঞ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দিয়েছে। আর এই জাহাজে এমনই বিনোদনের ব্যবস্থা রয়েছে যে একেবারে যাকে বলে বিনোদনে একেবারে ঠাসা, এমনই ব্যবস্থাপনা রয়েছে এই জাহাজে। এখানে প্রতিটি যাত্রীর জন্য যে বিভিন্ন ঘরের ব্যবস্থা রয়েছে তার সামনে বারান্দা রয়েছে, আর যেখান থেকে দেখা যাবে সেই বিপুল নীল জলরাশি। আর সেই জাহাজের কথা ভাবতে ভাবতেই বা সেই নীল দিগন্ত নীল জলরাশির কথা ভাবতে ভাবতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিজ নিয়ে। সম্প্রতি এই জাহাজ তার প্রথম যাত্রা শুরু করল, আর সেটা শুরু করল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে, আর এটি যাবে পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আর এই জাহাজের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কিন্তু গল্প এখনো বাকি থেকে গেছে। কারণ এই যে বিশালাকার জাহাজ, তার ভেতরে রয়েছে বিনোদনের বিপুল বন্দোবস্ত। সেই সব কথা তো সবকিছু শেয়ার করাই হলো না আপনার সঙ্গে। অবশ্যই আমরা এই গল্প আগামী কালও জারি রাখবো, তাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন আগামী কালও। ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
9: So come on, you lot. Search Let's
10: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.com. dot UKD.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, Gila, is water and cans?
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together,
11: it all adds up.
12: So come on, you lot. Search Let's Save Water.
13: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে কে বলল মেলতে মানা? আমি আছি তো, আপনার বন্ধু গৌরব, নিয়ে যাবতীয় ইচ্ছে সেলিব্রেশনের একদম ঠিক ঠিকানা। ইচ্ছে ডানা, ইচ্ছে ডানা, সোম থেকে শুক্র, ওনলি অন রেডিও বাংলানেট .com।

সঙ্গীত বা গান এমন একটি মাধ্যম যার মাধ্যমে কিন্তু আমরা নিজেকে তো বটেই গোটা পৃথিবীকেই নতুনভাবে চিনতে পারি। আমাদের জীবনটাই নতুনভাবে আবিষ্কৃত হয় আমাদের প্রত্যেকের কাছে। আর তার মধ্যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো কি না আমাদের প্রাণকেই ঝংকৃত করে তোলে। তার মধ্যে অন্যতম একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে আড্ডাটা জারি হতে চলেছে সেতারের সুর নিয়ে। আগে হ্যাঁ, সেতারের সুরে, সেতারের ঝংকারে, এরকম বেশ কিছু ব্যাপার লুকিয়ে আছে যেগুলো কি না এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা সেতারকে নিয়ে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সেতার, সেতারের নাম সেতার কেন হলো বলুন তো? আর সেতার কথাটাই বা এসছে কোথা থেকে? বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো সেতার যে শব্দটি সেটা কিন্তু এসছে সেহেতার থেকে। আগে হ্যাঁ, সেহেতার, এটা একটি পার্সিয়ান শব্দ। এখানে সেহেতার মানে হচ্ছে তিনটি তার, আগে হ্যাঁ তিন তার। অ্যাকচুয়ালি সেতার যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু এর মাত্র তিনটি তারই থাকতো, পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন ইভলিউশনের পরে বর্তমান সেতারের চেহারাটা আমরা দেখতে পাই। তো সেতারকে নিয়ে অনেক গল্প, অনেক কথা, অনেক ঘটনা আছে, সেরকমই আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।

0: সে তার ঠিক কত বছরের পুরনো, মানে কতদিন ধরে রয়েছে সে তার আমাদের সঙ্গে, সেই ব্যাপারটা বলতে গেলে কিন্তু একটু কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তার কারণ সে তার অনেকেই মনে করেন যে 700 বছর থেকে 1000 বছরের পুরনো। আগে হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অ্যাকচুয়ালি সে তার যে কোন সময় নির্মিত হয়েছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত ডাউটফুল। অনেকেই বলেন যে সে তার 700 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, আবার অনেকেই বলেন যে না, ব্যাপারটা তা নয়, আরও 300 বছর আগে, অর্থাৎ 1000 বছর ধরে সে তার আমাদের সঙ্গে রয়েছে। এরকমই অদ্ভুত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো সেতার। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি, আমার কিসের প্রতিধ্বনি, চৌকি চাপ কিছু কেন্দ্র।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা। বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সে তার ঠিক কোথা থেকে ইভলভ হয়েছে, মানে কোথা থেকে বর্তমান সেতারের ফর্মটা আমরা পেয়েছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রহস্যে ঘেরা। তো radiobanglanet.com এ শুনছেন ইচ্ছেডা, না আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে সেতার ঠিক কোথা থেকে উদ্ভূত হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে রহস্য রয়েছে। অনেকে বলেন যে আমির খসরু প্রথম সেতার তৈরি করেন, আর সেটা 1300 শতকে, কিন্তু আবার অনেকে এটাও বলেন যে না, তারও বেশ কিছু বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর আগে সেতার তৈরি হয়েছিল ত্রিতন্ত্রী বীণা থেকে, যেখানে কিনা তিনটে তারই ছিল, আর সেতারের একদম জন্মলগ্নে শুরুর দিকে ছিল তিনটেই তার। সুতরাং অনেকে বলেন যে ওই ত্রিতন্ত্রী বীণারই পরিবর্তিত রূপ হলো সেতার। তো রেডিও বাংলানেট.com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার, আসলে আড্ডাটা জারি আছে সেতারকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

সেতারের কিন্তু বিভিন্ন ধরনের রূপ আছে, মানে মাল্টিপল টাইপস। তার মধ্যে তিনটি টাইপ খুব বেশি করে জনপ্রিয়। একটি হলো খরাজ পঞ্চম, যেটিকে বলা হয় রবিশঙ্কর স্টাইলের সেতার। অন্যটি হলো গান্ধার পঞ্চম, যাকে বলা হয় বিলায়েত খান স্টাইল সেতার। আরেকটি হলো সুরবাহার। এই তিনটি টাইপ প্রচণ্ড জনপ্রিয়। তো এই যে গান্ধার পঞ্চম, যার নামের সঙ্গে জড়িত, অর্থাৎ বিলায়েত খাঁ, আজকে তার জন্মদিন। রেডিও বাংলানে ডট কম পরিবারের পক্ষ থেকে আমি গৌরব ওনার প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। তো বিলায়েত খাঁর জন্মদিনে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম কিছু কথা সেতারকে নিয়ে। সুরটা যেন ছড়িয়ে পড়ল চারিদিকে, সেতারের সুরে আজকে আবেশময় হয়ে উঠল আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই চিন গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কীভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

radiobanglane.com এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু। রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই radiobanglane.com এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.

bangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে কি বলেন?

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে
3: ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলফিডিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মধ্যে 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘটনার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়া শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কীভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইম হাফের সঙ্গে সম্পর্কে ছিল। সেই সব গল্প গেল, কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলফিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে জোয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে 2 শতাব্দী, 2 শতাব্দীর পর কি বলছি, একটা প্রেক্ষিত

শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকে বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারুর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটকাফের স্ত্রী রাতা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনো রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরি আনাচে কানাচে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য রেডিও বাংলা নেই .com-এ একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কিরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে।

0: তারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
0: ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

তারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধু ভিড়াক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কালার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের পাট রক্ত

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলাস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক, তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে যদি আমার সঙ্গে ওর সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে তখন মনে হচ্ছে যে বলি একবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে তাই না। আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়, কারণ এগুলো কেন থাকবে বলুন তো এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে কিন্তু, মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো হওয়ার পর বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা জানো তো এই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এ এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত। কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়। কিন্তু এমনও হতে পারে সেই জানা অঙ্কটার জন্য যে ছেলেটা পাশ করতে পারলো না বা যে মেয়েটা পাশ করতে পারলো না, একটা সময় গিয়ে দেখা গেল সেই কিন্তু উচ্চ আসনে বসে আছে, মানে হয়তো ক্লাস 9-এ প্রথম দিকে সে অঙ্কে হয়তো সবথেকে কম নম্বর পেলো, যাচ্ছে তাই একটা নম্বর পেলো, সেই ছেলেটা বা মেয়েটা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে গিয়ে এটার সমেত ফার্স্ট ডিভিশনে পাস করলো, তখন কিন্তু এই শব্দটার গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে, যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখবো তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে, ওদের শো দেখেছিলাম খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আড্ডা নিয়ে। এখন গান

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে, সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে, ভাবব কো ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়ত

আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই। এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনারও যদি জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657123 যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না। আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরবো এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে ঠিক সেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই লড়াই লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10 বছর 20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেনি, তো সে সঠিক টাইমে কোনো দিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, জিএম অ্যাট দ্য রেট অফ রেডিও বাংলা নিয়ে তর্কমে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712 তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। তুমি

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙে রং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglaneet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপরে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানে যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার সাথ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙে রং, শুধুমাত্র রেডিও বাংলানে ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। আপাতত গান ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.কম। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি এই শোটা শুরু করি, আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না। আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না, সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আটা নিয়ে।

সাগরের অন্তহীন নীল জলরাশি, আর সেই জলে ভেসে চলা বিলাসবহুল প্রমোদতরী বা ক্রুজ, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী নিয়ে। আমরা যখনই কোনো প্রমোদতরী বা ক্রুজের কথা বলি, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা, বিশ্বের সেই সবচাইতে বড় জাহাজ টাইটানিক। কিন্তু এখন আমি আপনার সঙ্গে যেই জাহাজের গল্প শেয়ার করব, সেটি টাইটানিকের থেকেও 5 গুণ বড়। সুতরাং বোঝাই যাচ্ছে কত বড় এই জাহাজ। সম্প্রতি তার যাত্রা শুরু হলো, আর সেটা আমেরিকার ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে তার প্রথম যাত্রা শুরু করলো। আর সেই বিলাসবহুল প্রমোদতরী আইকন অফ দ্য সিজ, তার গল্পই আজ শেয়ার করব আপনার সঙ্গে। অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যাত্রা শুরু করল বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরী আইকন অব দ্য সিস। যেন সাগরের অন্তহীন নীল জলরাশির মাঝে আস্ত একটা মায়া নগরী। আর তার গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে আইকন অব দ্য সিজ এর কথা বলছি, এই বিশাল আকার জাহাজ যার আয়তন টাইটানিকের থেকেও 5 গুণ বড়, আর তার যাত্রা শুরু হল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে, আর এর গন্তব্য হল পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। প্রমোত্তরীটি 7 দিনের সমুদ্র যাত্রার পরেই তার গন্তব্যে গিয়ে পৌঁছবে। কি নেই এই জাহাজে, একেবারে যাকে বলে বিনোদনে একেবারে ঠাসা। আর এর মধ্যে গেলে একেবারে চোখে যেন ধাঁধা লেগে যাবে। কি নেই সেখানে, এই প্রমোত্তরীর ভেতরে রয়েছে 20টি ডেক, 7টি সুইমিং পুল, সঙ্গে 6টি ওয়াটার স্লাইড। আর এর মধ্যে যে বিপুল বিনোদনের সম্ভার রয়েছে সেই কথা শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় ড্রয়িং খাতায় যখন রং তুলি দিয়ে আঁকি বুকি কাটা, তখন আমরা অনেক সময় নীল দিগন্ত, নীল জলরাশি আর সেখানেই ভেসে যাওয়া জাহাজ, এমন ছবি অনেক সময় আমরা এঁকে থাকি। আর তারপর নিজের মনের মাধুরী মিশিয়ে তাতে নানা রকমের রং ভরে তাকে রঙিন করে তুলি। তারপর বড় হয়ে যখন জাহাজের গল্প শুনি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের কথা। আর আজকে পপকর্নে আমি আপনার সঙ্গে যে জাহাজের গল্প শেয়ার করছি, সেই জাহাজ টাইটানিকের থেকেও 5 গুণ বড়। এমনই বিশাল আকার সেই জাহাজ, বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রবর্তনী, আইকন অব দ্য সিজ। সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলারেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে বিশালাকার জাহাজের কথা বলছি, আইকন অব দ্য সিজ, তার দৈর্ঘ্য 365 মিটার আর মোট ওজন 2,50,800 টন। সুতরাং বোঝা যাচ্ছে কত বড় এই জাহাজ। আর এই বিশাল প্রমোদতরীতে 7,600 জন যাত্রীর থাকার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে 2,450 জন ক্রু মেম্বারদের থাকার বন্দোবস্ত। সুতরাং বোঝাই যাচ্ছে যে কি বিশাল আকার এই প্রমোদতরী। আর এখানে বিনোদনের ব্যবস্থাও রয়েছে কিন্তু বিশাল। এখানে 40টিরও বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ এবং বিনোদনের স্থল রয়েছে। আর এই প্রমোদতরী নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট বিরতি নিয়ে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী আইকন অব দ্য সিজ নিয়ে। এই যে জাহাজটির গল্প আমি আপনার সঙ্গে শেয়ার করছি, এই জাহাজটি আমাদের সেই যে স্বপ্নের জাহাজ টাইটানিক, সেই টাইটানিকের থেকেও 5 গুণ বড়। সুতরাং বোঝাই যাচ্ছে কি বিশাল এই জাহাজ। আর সেই জাহাজ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার প্রথম যাত্রা শুরু করেছে। এই যে জাহাজটি আইকন অব দ্য সিস, এটি তৈরি করতে $200 কোটি খরচ হয়েছে। আর এখানে 450 জন বিশেষজ্ঞ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তবেই কিন্তু জাহাজটিকে সমুদ্র যাত্রার জন্য ছাড়পত্র দিয়েছে। আর এই জাহাজে এমনই বিনোদনের ব্যবস্থা রয়েছে যে একেবারে যাকে বলে বিনোদনে একেবারে ঠাসা, এমনই ব্যবস্থাপনা রয়েছে এই জাহাজে। এখানে প্রতিটি যাত্রীর জন্য যে বিভিন্ন ঘরের ব্যবস্থা রয়েছে তার সামনে বারান্দা রয়েছে, আর যেখান থেকে দেখা যাবে সেই বিপুল নীল জলরাশি। আর সেই জাহাজের কথা ভাবতে ভাবতেই বা সেই নীল দিগন্ত নীল জলরাশির কথা ভাবতে ভাবতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোত্তরী আইকন অব দ্য সিজনি। সম্প্রতি এই জাহাজ তার প্রথম যাত্রা শুরু করল, আর সেটা শুরু করল আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে, আর এটি যাবে পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আর এই জাহাজের গল্প করতে করতেই আমাদের আজকের মতো পপকর্নের আড্ডা শেষ করার সময় হয়ে গিয়েছে, কিন্তু গল্প এখনো বাকি থেকে গেছে। কারণ এই যে বিশালাকার জাহাজ, তার ভেতরে রয়েছে বিনোদনের বিপুল বন্দোবস্ত। সেই সব কথা তো সবকিছু শেয়ার করাই হলো না আপনার সঙ্গে। অবশ্যই আমরা এই গল্প আগামী কালও জারি রাখব, তাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন আগামী কালও। ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot, search Let's Save Water.
8: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk.

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
7: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
6: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
8: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশাল। ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম।

0: তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আছে।
1: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
2: Hold on, miss. 2055? We'll be grown up by then.
3: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
5: And fix those drips and drops.
6: And take shorter showers, yeah?
5: Because when we work together, it all adds up.
6: So come on, you lot. Search Let's Save Water.
7: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।